বা আমি কোথা দা বা আমি কৈছে মানুহ সুধো তাৰ এনে এনে দিবা নে কাছে জিম আছে আনিয়ে নন্দে তো লোকে নে এটা কুঞা এসে কপে সে যা পোতা তো আলে নে তো লোকে নে মিটা কুঞা তো আলে তো আলে তো আলে বেজা আনিন্দে তো লোকে নে মিটা কুঞা ওরা তা তা তা এর রে রে রে রে আইয়া